লাকে আকাশ মানে গুহাটি মহাবাহ আদন্ত ওরেঙে বীরতা আর জৈঠা ব্যাঙ্ক অফ বরোদা আলং আকিলিয়াং হয় সুরি সিরা ফারুইসি ওয়েল এজিকিউটিভ লেভেন ক্রেডিট এনালাইসিস কাপে প্ল্যাং পঞ্জিয়া ফান কাছনিং রিয়ালো হাং পনতাংল ওয়েল এজিকিউটিভ আং হয় কাদুকাবে সুরি সিদ লাসং হয় ফান বাং ফুয়টম ডিগ্রি আং ডেং কি উনতাং লাপেন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস ডিস্ট্রিবিউটর আর হেন কাচারলিতাং আর সার্টিফিকেট কে দোতাং আতনাছে বাং ফুয়টমার টানি কান ইংকর হিনি পেন থংকেবরা হিনি আং বংসি দুচত নাইছে ক্রেডিট অ্যানালাইসিস আং হয় ফারুইসি দো বাং ফুয়টম ডিগ্রি আং ডেং কাচারলিতাং লাপেন চার্টার একাউন্টেন্ট কাচারলিতাং দোনাইছে বাং ফটো মার্টানিং কান ইংকর সিপেন থং কেবরাগে থম আং বংশে দোচত নাইছে।

0: barpi barso kachiti adim ahem jongsi dolo liputangte kemesen alia bangke lahelo. Afrangsia bangke lang pen kilong asonson ake sodo anpenta nang litum jokpo. Aduntua bangke kitu kamen ui lapen angnim ang hongta ingnim jokplotpo. Aduntu keso ta long le detpo aposi se kachilang anam ta nang litum pedam jokplotpo. Lapen barpi barso kedo ahut nang litum terak jokplotpo. Lapen ke arta ke ongdum sarpi sarbura atum lapen osomar atum anta barpi barso ke dam joy kepo lapen ning theklong po munita tum barpi barso ke dam adim athik abik kave lapen barpi barso ke do tap abe kaching hoy det pena joksi pokso pokang akesota kelonglo lapen pok ahilongta dokok titilo lasi nanglitum ka do kaveta hemarlo lapen hemkom hemrai kapangthir jir thekji aphan abangke kemesen lapen kangthir jir barpi barso ahem chikim nangji tangte nangli hemalong lapuson do ikloma ave langli putangte kikim serakji aphan bor I ignon
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু আদুটু লামজিরার জুইকা বল অজুন দে কাটালন আলামজির আসাপসো চিপারিজি মি দাম ইকসেনা পিনি চিথিয়া চিকলুনি ফাইক্রে ঠক অর্নিকে আনিং কানবাংটা অজুন দে মতে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজারভেশন অফ দ্য অজুন লেজার পুসি পেয়ার্থিয়া দাং ঠে বিয়ালংটা তালন আর চুপনল কিরামতং ফারুকরে সরকারা ট্রক সরকারা ফ্লিয়ানি কান চিতিয়া চিকলুনি ফাই ক্যাপ আনিসে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি অলং ওজুন দে কাতালন পঞ্চায়েত ফান লামথি চেপরাই পনল ওজুন লেজার কে আর্নিয়া তোল আফান কাপাং সামলা পেন আর্নিয়াং তাং পেন কে লং আকে সু কে খাং আবাং মাতে আলট্রা ওয়েলেট পেয়ার্থিয়া তোমন কাপামে ইসিয়া জাতন টিভিল ওজুন লেজার আফান ও থ্রি মাতে ট্রাই অক্সিজেন পুটা পু আঠি লাসো অক্স ওজন পেনসি আর্নি আংটাং কিসু কাফেরে মিমে আংটাং খাং থিবল লাসো জক্সি ইলিতুম কিডো আপেয়ারথে দা ইংসাম দপল মনির তুম ওজন লেজার কাচি নিপা মেজি আপানসি লাসো ওজন আর্নি গেথি তালন পন পন লাপানসি ওজন দে কাতালন আপুঠা পাজের মি চল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু নন পরফাই ফ্লি প্লেন পদকডকল লাসে আসামিস আবির দা আংকুং পি আরজু ইকসেনা

লাকে আকাশমণি গুহাটি মহাবাহু কার্বি হাজাই মেঘনা লতুম কার্জি লম্বম লাকে মেডিয়াম ওয়েভ পেন মেটার ভারত ফ্লির ক্রি সিরে তো বর্ফ কিলো হাত স্পেন ভারত ঠক সিরে করে সিরকেপলা পেন মেগা হাত স্পেন কে ভারুই সিরে সিরে তো বড় ঠক আদন্থু আংডেং চারি বাং নিং কে হাঙা লঞ্জির আংডেং লং পেন আসনসন আলঞ্জির আর জুলং ইপ আংডেং চারি বাং নিং কে হাঙা লঞ্জির আংডেং লং পেন নীলি কাংওয়াই পন কিচেং সি আলুন চন্দ্রকান্ত তেরাং কিলুন আলুন আলুন আলামথি নাংরাজি তাংটে আর্জিক সেনাং চন্দ্রকান্ত তেরাং কিলুন লাবাংসু আলুন জিয়া।

0: প্রার্থী দেবাশিষ শর্মা, কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়িকা শিবামণি বরা, AIDF-ৰ প্রার্থী বদরুদ্দিন আজমল আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল সালামে মনোনয়ন পত্র দাখিল করে। প্রার্থীসকলে দলীয় নেতা কর্মীসকলকত লৈ নগাঁও জেলা আয়ুক্ত তথা রিটার্নিং বিষয়ার ওসর মনোনয়ন দাখিল করে। বিজেপি প্রার্থী দেবাশিষ শর্মার সঙ্গে মনোনয়ন পত্র দাখিল পর্ব বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া, মন্ত্রী পীযূষ হাজরিকাকে ধরে শীর্ষ নেতৃবর্গই অংশগ্রহণ করে।
1: এই নির্বাচন তো আমার কারণে অগ্নি পরীক্ষা, মই আগতেও কৈছো আজিও কও আমার কারণে টাফ সিট, কিন্তু অসম্ভব নহয়। দেবাশিষ শর্মা ডাঙরিয়া এগারী উপযুক্ত প্রার্থী, তেখেতে যা 5 বছর মরিগাঁওর নগাঁও জেলা আয়ুক্ত হিসাবে রাইজক সেবা করেছিল, সেই কারণে রাইজর দাবি আসে দেবাশিষ শর্মা ডাঙরিয়া টিকট দিবলে আমার দলে দিছে, আমার নেতৃত্বই দিছে, এবার ডেফিনেটলি আমি এই নির্বাচনত জয়লাভ।
0: কংগ্রেস প্রার্থী শিবামণি বরাই নগাঁও জেলা কংগ্রেস কার্যালয়ের সমদলে জেলা আয়ুক্ত তথা রিটার্নিং বিষয়ার কার্যালয় গৈ মনোনয়ন দাখিল করে। মনোনয়ন দাখিল পর্বত প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ, সাংসদ রকিবুল হুসেন সহ দলটির কেবাগী শীর্ষ নেতা উপস্থিত থাকে। কংগ্রেসের সভাপতিগে এই নির্বাচনক লৈ আশাবাদী বলে প্রকাশ করে।
2: আনন্দ পর্ব, সকলে মানুষ একগুট হয়ে আর আনন্দ লাভ করেছে যে আমি এই সরকার অহংকার অন্যায় বিরুদ্ধে মাত মাতি পারিম। এই সরকারে যি সরকারে জনজাতি সকলের মাটি দখল করবলে বিচারে, যি সরকারে আমার জঙ্গল গছ গছনি নাইকিয়া করবলে বিচারে, যি সরকারে আজি অসমৰ নবপ্রজন্মর ড্রাগসর জালত খেলিবলে বিচারে, এনেকা একটা পরিস্থিতির পরিত্রাণ পাম আজি মানুষে সে অনুভব করেছে।
0: AIDF-ৰ প্ৰাৰ্থী বদরুদ্দিন আজমলেও আজি মনোনয়ন পত্র দাখিল করে। ঢিং গেটত থকা নগাঁও জেলা কার্যালয়ের দলীয় সমর্থক আর কর্মকর্তাসকলক লৈ মনোনয়ন দাখিল করে। দলটির সাধারণ সম্পাদক হাফিজ ওয়েশির আহমেদ, দলের আটাইকেগী বিধায়ক, প্রাক্তন বিধায়কে আজমলক সঙ্গ দিয়ে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল সালামে মনোনয়ন পত্র দাখিলের সময় মন্দিয়ার বিধায়ক সেডমান আলী আহমেদ উপস্থিত থাকে। উল্লেখযোগ্য যে অহা 6 অক্টোবর নগাঁও লোকসভা সমষ্টির উপনির্বাচন অনুষ্ঠিত হব, 9 অক্টোবর ভোট গণনা করা হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তথা একেরাহে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীরূপে 25 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে দেশের অন্যান্য প্রান্তেও কাইলের অহা 17 অক্টোবর সেবা সমর্পণ মাহর আয়োজন করা হয়েছে। এই সময়সাত কুইজ আবৃত্তি প্রতিযোগিতাকে ধরে বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত হব। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে কাইলে সন্ধ্যা মাটির চাকি জ্বলাবলীক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সামাজিক মাধ্যমযোগে আহ্বান জানাইছে। উন্নয়নের বাবে প্রধানমন্ত্রী মোদিয়ে অরিহণা আগবহা বলে মুখ্যমন্ত্রীগে প্রকাশ করে। এই অবদানের স্বীকৃতিস্বরূপে প্রধানমন্ত্রী মোদী সম্মান প্রদর্শন করবলে আহ্বান জানায়।
3: অহা 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার উপজাদিন, আমি অসমবাসী রাইজেও প্রধানমন্ত্রী ডাঙরিয়াক নিশ্চিতভাবে কৃতজ্ঞতা জানাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আমার রাজ্যখনক ভারতের ভিতরতে এখন শক্তিশালী রাজ্যলৈ রূপান্তর করিলে। অহা 17 সেপ্টেম্বর তারিখে আমি এগছি মাটির চাকিত বন্তি জ্বলাই নিজের নিজের ঘরের সম্মুখত নামঘর মন্দির বা যাক উন্নয়নের প্রতীক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জড়িয়ে আমি লাভ করা অসংখ্য মেডিকেল কলেজ হসপিটাল যতেই বিকাশ হয়েছে তেনেকা স্থানত আমি এগছিক মাটির চাকিরে বন্তি জ্বলাই ভগবানের আশীর্বাদ বিচারিম যাতে ভগবানে তেখেতক একটা সুদীর্ঘ জীবন দিয়ে।
0: মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানের প্রথম আর দ্বিতীয় পর্যায়ের অধীনত কাইলে শ্রীভূমি জেলার বিধানসভা সমষ্টি ভিত্তিক যুবক যুবতী সকলের সংস্থাপনের লক্ষ্যে প্রত্যক্ষ লাভ হস্তান্তরের জড়িয়ে পুঁজি বিতরণের অন্যান্য সুবিধা প্রদান করা হব। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির শ্রীভূমি শহর জেলা গ্রন্থাগার ভবনত, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নীলাম বজার মহাবিদ্যালয়ত, পাথারকান্দি সমষ্টির হাতীখিরা নাচঘরত আর রামকৃষ্ণ নগর সমষ্টির রামকৃষ্ণ নগর মহাবিদ্যালয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানের জড়িয়ে যুবক যুবতী সকলক আত্মসংস্থাপন তথা ক্ষুদ্র উদ্যোগ স্থাপনের উৎসাহিত করবলে 2-5 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হয়। আপনালকে বাতৰি শুনিছে আকাশবাণীৰ পৰা। তেজপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রবীন কুমার দত্ত আর গহপুরের ডক্টর ঋতুপর্ণ শইকীয়ার উদ্ভাবনে কেন্দ্রীয় সরকারের পেটেন্ট লাভ করেছে। গোমূত্রক মূল্য সংযোজন করে তরল সার

0: नाम की?
1: महेंद्र सिंह भाटिया।
0: बापे रे दिया नाम ने निजे थवा नाम?
1: फादर्स नेम हरिभजन सिंह भाटिया, विलेज कहारावली, डिस्ट्रिक्ट लाहौर, नाउ इन पाकिस्तान।
0: একেবারে মুখস্থ করে আওয়া হয়েছে দেখিছো। দেউতাক ঢুকাইছে নিশ্চয়?
1: ইয়েস, হি ইজ ড্যাড।
0: আত্মীয় স্বজনও নাই নিশ্চয়? বন্ধু বান্ধব জামিন কোনে লব?
1: আই ডোন্ট নো এনিবডি, বাট আই হ্যাভ এ রাইট টু ইনফর্ম মাই লয়ার।
0: হয় নাকি? আজিকালি পাঠশালার লড়াটোর পর গভাই চোরলৈকে সকলে নিজের অধিকারটাই জানে।
1: মাই লয়ার নোজ মি, মোর উকিলে আহি জামিনের বন্দোবস্ত করিব।
0: উকিলে আহি কব এজন মহেন্দ্র সিং বাতিয়া আগতেও মোর তালে আইছিল, বড় ভাল মানুষজন। আগর এরেস্ট রেকর্ড আছে না নাই?
1: ক্যা
0: বলে পুলিশের হাতত কেবার পড়েছে, জেললে কেবার যাওয়া হয়েছে, সকল ওলাব সময়ত। সুটকেসত কি নিয়া হয়েছিল?
1: কি হল
0: কি হল নিমাত দেখুন।
1: That was not my suitcase. Wo suitcase hamara nahi tha.
0: Are baap re, tenale hetu car suitcase asil?
1: Wo kaise malum? Moi kire kam janim? Suitcase at hamar kapur nai, suitcase hamar na hai. Korbat badli hoise.
2: Tenale iman halla logaisili ki suitcase kulibo kaunte. Aur sabito tumar je pur pura ulaise bapu.
1: Ha ha. Dekha to mor suitcase jan lagisi. Ek size ek rang. Asal te hetu mor suitcase na hai. আর চাবির কথা কইছি, হেটু ইউনিভার্সাল লক, জি হি চাবিরে খুলি যাব, আপনার চাবিরেও খুলি যাব, তো আপনার সুটকেস বনি যাব। সুটকেসে তো আমার কাগজপত্র একু নাই, প্রমাণ ভি নাই, কাপড়া ভি আমার না হয়।
2: তেনে হলে এয়ারলাইন্সর মালর টিকট তো তোমার জাপট কিয়?
1: হেটু হিয়তর মানুহে বদলি করি দিছে, পিছত দিল্লি পালে আসল মালিক ওলাব আর কব হেটু আমার সুটকেস, করবাদ বদলি হয়েছে।
0: হয় নাকি?
1: সরি সরি কহি এয়ারলাইন্সের মানুষে তাক সুটকেস টু দি দিব, আর বাট ঝামেলা হলে দূসরা মানুষের হব।
0: যেনে আপনার হয়েছে?
1: জি হ্যাঁ।
0: তেনে হলে আপনার নাম মহেন্দ্র সিং ভাটিয়া?
1: হ্যাঁ।
0: মূল ঘর লাহোর।
1: হুম।
0: আপনার কোনোবাই সুটকেস সলাই বিপদত পেলাইছে?
1: হ্যাঁ।
0: এটা কোত থাকা হয়?
1: কতরাশ্বরী কমরা 511 গলি সাহতারা সদর বাজার দিল্লি।
0: সেটা ঘরের ঠিকানা নে ব্যবসায়ের ঠিকানা?
1: বিজনেসের এড্রেস।
0: থকা হয় কত?
1: তার ঠিকানা নাই, যত বিজনেস তার ঠিকানা।
0: বিজনেস কি? বিজনেস
1: অর্ডার সাপ্লাই।
0: কি বস্তু সাপ্লাই?
1: জি মালর অর্ডার আহে, ড্রাই ফ্রুট তো ড্রাই ফ্রুট, কিতাব তো কিতাব, গার্মেন্ট তো গার্মেন্ট, মাই তো সিফ কমিশন এজেন্ট।
0: হয় নাকি? দেখা বড় ভাল মানুষ। এই হেরোইনখিনি কার অর্ডার মতে সাপ্লাই দিবলে নিব খুঁজেছিল? অর্ডার বুকত নাম ঠিকানা আছে?
1: ক্যা হেরোইন? কি বস্তু হেটু?
0: কি বস্তু হেটু? হেটু কি বস্তু অলপ পিছত গম পাবি। তার মানে তোক ইয়াত কোনেও চিনাক্ত করব নোৱাৰে। দিল্লীত থকা মানুষ হিসাবে তো ভাল অসমীয়া কৈছ।
1: বহুত সালের বিজনেস, ডিমাপুর, ঢালা, ডিব্রুগড়,
0: কোহিমা, ইম্ফল, আইজল, মোরে নয়, তার মানে গুয়াহাটির চিনাক্ত নহয় বলে তা নিশ্চিত।
1: আমার উকিলে আহি আইডেন্টিফাই করিব।
0: উকিলে আদালতত সাক্ষ্য নিদিয়ে? উকিলে নিদিয়ে? হ্যাঁ, এজন মানুষ আছে, এজন মানুষ আছে, আপনি বোধহয় চিনি পাব। কি চিনাকি মানুষ লগ পাব ইচ্ছা নাই নাকি?
1: কোন চিনাকি মানুষ আছে?
0: উৎপল গোস্বামীক চিনি পায়?
1: কি কোন গোস্বামী? না না, মাই কোনো গোস্বামীক না জানো, মাই কোনো গোস্বামীক না জানো।
0: উৎপল গোস্বামীক লৈ আহিম নেকি চিনাক্তকরণৰ কাৰণে? উৎপল গোস্বামীক
1: কিয়া
0: চিনাক্তকরণৰ কাৰণে লৈ আহিম নেকি?
1: হ্যাঁ ঠিক আছে, অল রাইট, মাই নেম ইজ সুরিন্দর খান্না।
0: হয় নেকি?
1: বাট But it is not a crime.
0: Sarkari officer or anukhandanar khamayat impersonation mane nijak an manu boli porichoy diya to aporadh jano. Utpal Goswami sinakto koribo boli bhoy khala neki?
1: He is a drug addict. His evidence carries no value. Hiren lua manuhar katha kon adalate bishwas koribo? Har tar babai adalatat sakhi dibo.

0: দিব? হ্যাঁ, মানে মায় মায় কি করেছো, মায় কি কইছো? মুখ তো মোর একদম বন্ধ, আর মুখে খানার লগত পয়জন দিছে।
1: পয়জন নিদি কি করিব মিস্টার সিং? ইয়াতো জেলৰ ভিতৰত গুলিয়াই মারিব নোৱাৰে, ট্ৰাকেৰেও চেপি মারিব নোৱাৰে। ধ্ৰুৱজ্যোতি বৰুৱাক চেপা দি
0: বৰুৱাক ট্ৰাকেৰে চেপি দিয়া খবৰ কোনে দিলে?
1: কোনে দিব? সুৰিন্দৰ খান্নাই দিছে।
0: কোন?
1: সেয়েহে মই আচৰিত হৈছোঁ, সুৰিন্দৰ খান্নাই ৰাজ সাক্ষী হবলৈ মান্তি হ'ল আৰু জীৱন নাশৰ চেষ্টা কৰা হৈছে আপোনাৰ। বৰ আচৰিত কথা।
0: সি সুৰিন্দৰে কি জানে? জানো মই, সি তো ফালতু কেরিয়ার। কি হয়েছে ভিতরত মুখ, আপনি মুখ সুধাক।
1: দেখা মিস্টার সিং, তেনে হলে তো আপনার বসায় রাখা আরো টান হব। অবশ্যই আমার চিন্তাও নাই, আজিকালির ভিতরত আপনাকে এড়ি দিয়া হব। আর তারপর আপনার কথা আপনি জানে, ভগবানে জানে, আর আপনার কালকুটর মালিক পুরা জানে।
0: তাত্তু সাহেব, মই জীবনের ভয় নকরু, কিন্তু আই উইল টেক মাই রিভেঞ্জ। মই এনেকে বহি না থাকু। আই উইল টেল ইউ এভরিথিং। মই সকলো কাম
1: কব,
0: সকলো কাম।
1: কিন্তু আমার আগত কইতো আর লাভ নাই, আপনি ম্যাজিস্ট্রেটের আগত কব পারিব।
0: ঠিক আছে, ঠিক আছে, আপনি মাতি আনক ম্যাজিস্ট্রেটক। মোর লগত দিল্লে কি এখন দেশু ভাগি তাউরি সারি। হ্যাঁ, আই উইল সি। মই সিহতক সাইলাম দত্ত সাহাব। আচ্ছা, আইবু মাসা খান জাগানি। হ্যাঁ দত্ত সাহাব, মৌ সাইলাম সিহতক। মোর নাম এন কুলবিধু সিং, নৌরাম কুলবিধু সিং।
1: দেখা।
2: Yes, sir.

0: মোরে জীবনরে রক্ষা কৃষ্ণ, বজাও কি সুরে বেণু, কপালতে তোর কোণে আঁকি দিলে ইন্দ্রধনু।
1: এই সংস্কৃতি বারে বরণীয়া, কিমান যে মোৰ প্ৰিয় গীত, তাৰ কাহিনীকৈ প্ৰিয় সেই গীতবোৰ গাই কেনেকৈনো শেষ কৰোঁ।